জামিল, আম আব্দুল আজিজ শেখ হুসেইন জামিল, আমনা আবিব শেখ হুসেইন জামিল, আমনা শেখ তিজান শেখ হুসেইন জামিল, আমনা বাপ্পালাই শেখ হুসেইন জামিল, আম শেখ উমর শেখ হুসেইন জামিল।